0: সেই বালুটাল নিনি বুবাম বাতা নিনাথ জনি বাবাল তুত পাই মান দুমা পাই মারাক বেশি দুকাল নিল বাইসে উমে বাখ ভুলেন ইঞান কি মাফি গিস জেফি আল্লাহ মুফি জেবু সকলকে কাবাখ ভুলেন ইঞান কি মাফি গিস জেফি আল্লাহ মুফি জেবু
1: 80 628 1337 নি জকো কো বাখ আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ
2: ওয়া আলাইকুম আসসালাম কি কাদি
1: বাকে
2: জিয়ার বাখ
1: রেজিয়ার বাখ ko bax koko ñu ngi koy tubal tabarakallah mbokk moole ko jaajeful baax na sandi ko jaar di ko ñaan jam ay nak animateur mag serigne sidi sen sidi mang rejiar baax na sama tabarakallah dem mu santé mo ñaas rafen lo sidi jere jeuf sen yow yalla yalla defal tawfi barki sel khadim ay umu aw kamara jere jeuf yewit ma ngi len dekkal baaji de jaar di la ñaan jam
0: waaw
1: ni sa ñaan da ana borom bi def ñepp jam barki cheikhul khadim
0: waaw Sidi fallilo kulay iñan na dem la sa marakhub sidi fallilo
1: iñan
0: na dem la sa marakhub sidi fallilo Sidi fallilo iñan na dem la sa marakhub sidi
1: fallilo Magni nak ya say ge mang les yar ba fofu ci ndamatu keur bayla tak mbolem ba ki fer yambe nuyul mako ya say nuyul mako bagi ak mbolem ni xamne ni fo rek di baye xal ni mo di radio Jante BFM Touba 95.1 ak den dokal baata di len ziar ba te di len ñana jam ay ni nak sa mam ji mam sa dehn jaay mag ni ziar ba fofu ci diwanu alio ni ni mam fatou job ni ni baata di len ziar ko bax ke bax mbok assalamu alaykum wa rahmatullah
2: ay ngi salam ni khadim
1: bakke
2: ni ziar ba
1: yana borom nong to bol ñiko
2: ah
1: ma was deg la mam ba sama xarit
2: ay jam ba
1: ma ngi sen ba mam as
2: ni ziar bir
1: dele ziar ba mam as
2: ni ziar ñeub
1: def nga rafet de ni alam ñi sante yalla ba alhamdullilah kay
2: ñi ziar ba ba be
1: yalla bari mo nga bol ni ko mam as
2: ay daw do neew lol do
1: alhamdullilah ndax yalla alhamdullilah lesan
2: ay ngam jam rek
1: ma ngi sante ba an sa waji modou mangan yang koy deg
2: wa ñi ci jam ba
1: ñi mako ba ni anil mako ba ni sante anil mako
2: inshallah
1: na tudé jo mam as bignari wallahi nissan
2: inshallah baaro
1: yalla baram no nga bal waaw sun ci djom bay waaw
2: inshallah wa
1: inshallah dana ñew bu sobe yalla mam as
2: nekk jam
1: way bigna lol mam as nissan jere jef jeng mam as jeng le mang koy gërem ba diko ziar diko ñaan jam nissan nak mbolen rek ñi xamne ñi baye xel fo rek ci diwani nda ma di len ziar bax di la ñaan jam ay ziar mbolen mbeuk len di len ni baata di len ziar bax di la ñaan tawfiq kan mi nonu cyanta gërem